0: มาตั้งความมั่นใจไปเลยคนไม่รักคนอะไรหมดงั้นทำไปเรียกชุกชีพยันชดจ้าไปที่คอมพิวเตอร์กินด้านดูเกตต่อไปจะตายเอาดูเสียเฮ้ยแม่งมาเนี่ยคนเนี่ยคนทำไม่ได้คนน้ำหมดแล้วทำไมวะคอมพิวเตอร์บิ๊กรีกอร์เนี่ยสิเก้าเนี่ยอันนี้มาร์มัดกอร์เนี่ยเนปาลเคย์ number one ฮาร์ดแอนด์ซาตูร์ education center โอนี่เอาเอาชีพยันมาตั้งคอมพิวเตอร์ป่าวนู่ก็สาเต้คอมพิวเตอร์สิเก้าเนี่ยโอเคอีกโอตอมบิ๊กรีฮาเลมากอร์มาบิ๊กรีกอร์มาอีเบงก์มาอีเอาไปสกูลอาพีสดุนสุกัยสังสัสตามาบิ๊กรีเนี่ยอะไรEnglish language kaksha kubin bivasta chahoy. Computer, laptop, printer, photocopy machine, intercom system, inverter, solar system. Aw inverter ko battery pani paincha. CCTV camera ar bharpar to internet pani pa jodincha thau. Ama mone kai ane dake. Aw talno betal ma hider phir duka paiyela ni jhushe. Aw e phone number 0115 45787 9425355141. Ab hoyo. Ab good very good very good.
1: यही 2083 बैशाख 2 गते देखि असार 7 गते सम्म देशैभर राष्ट्रिय आर्थिक गणना सञ्चालन हुँदैछ। उद्योग, व्यापार, व्यवसाय, संघ संस्थामा आउने गणक तथा सुपरिवेक्षकलाई सत्य तथ्य विवरण उपलब्ध गराई गणनालाई सफल गर्न सम्बन्धित सबैमा सहयोगका लागि अनुरोध छ। आर्थिक गणनामा सहभागी भए सरकारलाई सही विवरण दिनु प्रत्येक प्रतिष्ठान व्यवसायको कर्तव्य हो। तपाईले उपलब्ध गराएको पूर्ण र सही विवरणले नै देशको आर्थिक समृद्धिको आधार तय गर्दछ। तथ्याङ्क ऐन 2079 अनुसार तपाईका व्यक्तिगत तथा संस्थागत विवरणहरू पूर्ण रूपमा गोप्य राखिनेछन्। यो राष्ट्रिय आर्थिक गणना सबै मिलेर सफल पारौं। राष्ट्रिय आर्थिक गणना 2082 अर्थतन्त्र मापनका लागि आर्थिक गणना
2: नेपाल सरकार विज्ञापन बोर्ड।